খালসে জি কে বোল বলে বলো রে ওয়াহেগুরু, বলো রে ওয়াহেগুরু। শিক্ষানু শিক্ষি দান, কেশ দান, রাত দান, ভবেক দান, সাদান, প্রসাদ।